সপ্ততলে অন্তপুরী আলিপুরে তারকাছারি দেখলে রে মন কারিগরি দেখলে রে মন কারিগরি হরি মহাশয় মুর্শিদ রং মহলে সদাই ঝলক দেয় মুর্শিদ।

0: মুর্শিদ রং মহলে সদাই ঝলুক দেয়, মুর্শিদ রং মহলে সদাই ঝলুক দেয়, মুর্শিদ রং মহলে সদাই ঝলুক দেয়।
1: Welcome sur Radio Bazar Naum.